শ্রোতা বন্ধুমানে বর্তমান কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্র কার্যক্রম প্রচারিত হয়েছে ফ্রিকোয়েন্সি মডুলেশন মাধ্যমে 103.4 মেগাহার্জ যোগে আমার কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে আপনার শুনেপারে

শ্রোতা বন্ধু, কেবে কেবে ইতিহাস আমাকে পচারে দেশ যেতবে ডাকে আমি কণ করু। সেদিনক মনে পকাত যেতবে জাতির পিতা মহাত্মা গান্ধী স্বদেশীর মন্ত্র দিয়ে কহিলে নিজ মাটির জিনিসক ভাল পাও, নিজ শ্রমক সম্মান দিও। লোকে বিদেশী বস্ত্র জলাই দেলে কাহিকি, কারণ সেমানে জানিলে ছোট ছোট ত্যাগ মিশিলে বড় স্বাধীনতা আসে এবং আমি মধ্য স্বাধীনতার স্বাদ চাখিপারি।

0: টোল ফ্রি নম্বর 1-4-4-5-4 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: আকাশবাণী পুরী আরম্ভ করুছু সূচনা ও সঙ্গীত ভিত্তিক কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি। কার্যক্রমের আরম্ভে আসন্তু শুনিবা চিহ্না অচিহ্না চলচ্চিত্রে কার্যক্রমের প্রথম গীতটি কণ্ঠে সাজাইছেন শিল্পী ভুবনেশ্বরী মিশ্র।

শ্রোতাবন্ধী ক্ষমা করবে, শ্রোতাবন্ধু, যুবপিঢ়ি স্বাবলম্বী করবার সহায়ক হব মহুমাছি। মহুমাছি চাষ সমাজের যুবপিঢ়ি আত্মনির্ভরশীল করা ক্ষেত্রে সাহায্য করে পার। আন্তর্জাতিক বাজারে মহুর বহু চাহিদা রয়েছে বেড়ে সেই বাজারকু মহু যোগাইবাই ভারতের পর্যাপ্ত ভিত্তিভূমি রয়েছে। ঋতু অনুযায়ী ফুটুথিবা ফুলর ক্ষেত ও জঙ্গল নিকটরে মহুবাক্সগুড়ি রক্ষি অনেক চাষী বর্ষ তমাম আয় বৃদ্ধি করে পড়ছেন।

শ্রোতা বন্ধু, আমি আলোচনা করুছে বিশ্ব মহুমাছি দিবস সম্পর্কে। তবে মহুমাছির সুরক্ষা এবং সংরক্ষণ নিহতি আবশ্যক। আমি কেবল খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করুনা, বরং সমৃদ্ধ ইকোসিস্টমকে মধ্যে প্রোৎসাহিত করুছু। কেবেবি শ্রোতা বন্ধু, মহুমাছির বসাকে ভাঙ্গন্তু নাহি, কারণ মহুমাছি বঞ্চিলে আমি হি।

শ্রোতা বন্ধু, এটি শেষ করুছু আজির শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমক আকাশবাণী পুরী। আমার পরবর্তী কার্যক্রমক শুণন্তু বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু, আজির গ্লোবালাইজেশন যুগরে সংস্কৃতির আদান প্রদান বহু মাত্রার বড়ি যাই। ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমে লোক মানে বিভিন্ন দেশের সংস্কৃতি সহ পরিচিত হচ্ছে। এহা এক ভালো পদক্ষেপ হলে অনেক সময় নিজ সংস্কৃতি কু ভুলে যাবার আশঙ্কা সৃষ্টি করে থাকে। বিশেষ করে আমার যুবপিঢ়ি পশ্চিমাত্য সংস্কৃতির প্রভাবে নিজের মূল পরম্পরা ঠার দূরে যাচ্ছেন। তেণু আজির সময় নিজ সংস্কৃতি কু সুরক্ষিত রাখা আমার সমস্ত গোটে বড় দায়িত্ব হওয়া নিহতি আবশ্যক।
1: তা সহ যুববন্ধু, সংলাপ হচ্ছে সম্পর্ক গড়িবার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। কাহি কহিলে, যেতবে লোক মানে পরস্পর সহ কথাবার্তা করতে সেতবে কোণী প্রকার চিন্তা কষ্টর দূরে যাতে। সংলাপ মানব মনকু নিকটক আনে, শান্তির পরিবেশ সৃষ্টি করে। আজ বিশ্বের যে ধর্ম, ভাষা, জাতি কু অনেক সংঘর্ষ দেখা যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে অসহনশীলতা ও অজ্ঞানতা। যদি লোক মানে পরস্পরর সংস্কৃতি কু বুঝবে, যথেষ্ট সম্মান দেবা শিখবে, তেবে এক শান্তিপূর্ণ সমাজ গড়ি পারিব।
0: ক্ষণপ্রভা, এই শান্তিপূর্ণ সমাজ গড়ি তোলিবা পাই সাংস্কৃতিক বিবিধতা মধ্য এক মহত্বপূর্ণ ভূমিকা নেই থাকে। যেমিতিকি বিভিন্ন সংস্কৃতির লোক মানে নিজের জ্ঞান, কৌশল ও অনুভব কু আদান প্রদান করে সমাজ কু আগকু নিয়ে যাতে। পর্যটন, কলা, সঙ্গীত ও হস্তশিল্প ভলি বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক সমৃদ্ধি মাধ্যমে আর্থিক উন্নতির মধ্যে অনেক মার্গ খুলি দিয়ে থাকে। আমার দেশের সংস্কৃতি যেতে সমৃদ্ধ হব, সেই দেশ আন্তর্জাতীয় স্তরের মধ্যে সেতে অধিক সম্মানর পাত্র হব।
1: আউ তা সহিত আম যুবপিঢ়ি হচ্ছেন আগামী সমাজের নির্মাতা। সেমানক হাতরে রয়েছে সংস্কৃতির সুরক্ষা ও প্রসারর দায়িত্ব। যুবমানে যদি নিজের ভাষা, পরম্পরা ও ঐতিহ্যকু ভালো পাইবে, তবে সংস্কৃতি চিরঞ্জীবী হয়ে রহিব। সেথিপাই শিক্ষানুষ্ঠানরে সাংস্কৃতিক শিক্ষাকু গুরুত্ব দেবা আবশ্যক। পরিবার মধ্যে শিশুমানঙ্কু নিজের পরম্পরা ও মূল্যবোধ শিখাইবা নিহাতি ভাবে দরকার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, আমার সমাজের শান্তি, সম্মেলন ও ভাইচারা গড়িবা পাই সাংস্কৃতিক বিবিধতাকু সম্মান দেবা নিহাতি আবশ্যক। আমি যদি অন্যর ধর্ম, ভাষা কিংবা পরম্পরাকু অবহেলা করিবা, তবে সমাজের দ্বন্দ্ব ও অশান্তি নিশ্চিন্ত ভাবে সৃষ্টি হব। কিন্তু থরে ভাবিলে যদি সমস্ত সম্মান ও সমানতা দিয়া যায়, তবে এক সুস্থ ও সমৃদ্ধ সমাজ নিহাতি ভাবে গড়ি উঠিব।

0: শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ আমি মে মাস 21 তারিখকে ভারতের জাতীয় আতঙ্কবাদ বিরোধী দিবস ভাবে পালন করে থাও। এই দিনটি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্মৃতিতে পালন করা যায়। ইতিহাস কু পরখিলে আমি জাণিপার যে 1991 মসিহারে মে মাস 21 তারিখে তামিলনাড়ুর শ্রী পরমবেদুর এক আত্মঘাতী আক্রমণে তাঁর দেহান্ত হয়েছিল। আউ এই দিবসর প্রমুখ উদ্দেশ্য হচ্ছে আতঙ্কবাদর কুপ্রভাব বিষয়ে লোক সচেতন করা ও দেশের শান্তি, একতা ও মানবতার সন্দেশ প্রসার করা।
1: যুববন্ধু, আতঙ্কবাদ আতঙ্কবাদ হচ্ছে এক অমানবীয় কার্য যা হিংসা, ভয়, ধ্বংসকে বড়াই থাকে। আতঙ্কবাদী মানে নিজ স্বার্থপ্রাই নির্দোষ লোকঙ্ জীবনকে নষ্ট করে দিয়ে থাকে। এহা কেবল এক দেশের সমস্যা নুহে যুববন্ধু, বরং সমগ্র বিশ্বপ্রাই এক গুরুতর চ্যালেঞ্জ। এহা আতঙ্কবাদ সমাজের ভয়, অসুরক্ষা, অশান্তি সৃষ্টি করে এহা দেশের উন্নতিকে মধ্যে বাধা দিয়ে থাকে ও মানবতাকে আঘাত করে থাকে।
0: বিশ্বরে অনেক দেশ এমতি আতঙ্কবাদর শিকার হেউছন্তি, তা মধ্যরু আম ভারত বা কেমতি বাদ পড়িযিব? আম ভারত মধ্য অনেক থর এই আতঙ্কবাদর শিকার হয়েছে। সে সংসদর আক্রমণ, মুম্বাই আক্রমণ, পুলবামা আটাক ভলি অনেক ঘটনা আম দেশকু গভীর ভাবরে

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু ক্ষীরচন্দ্র পোথাড়ঙ্କ ଗୀତ ରଚନାରୁ ତ୍ରିଲୋଚନ ପାତ୍ରଙ୍କ କଣ୍ଠରେ ଏହି ଭକ୍ତି ଅର୍ଘ୍ୟଟିକୁ।

শ্রোতা বন্ধু, কেবে কেবে ইতিহাস আমাকে পচারে দেশ যেতবে ডাকে আমি কণ করু। সেদিন মনে পকাতু যেতবে জাতির পিতা মহাত্মা গান্ধী স্বদেশীর মন্ত্র দিয়ে কহিলে নিজ মাটির জিনিসকু ভাল পাও, নিজ শ্রমকু সম্মান দিও। লোকে বিদেশী বস্ত্র জলাই দেলে কাহিকি, কারণ সেমানে জানিলে ছোট ছোট ত্যাগ মিশিলে বড় স্বাধীনতা আসে এবং আমি মধ্য স্বাধীনতার স্বাদ চাখিপারি।

আশা করে আপনার আমার শ্রোতাঙ্কর অনুরোধর গীতটি নিশ্চয় পছন্দ আসিব। আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM আপনার শুনছেন হ্যালো আকাশবাণী।

তবে আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর এই বিশেষ অধ্যায়টি আপনার কেমিতি লাগিলা আপন মানে নিশ্চয় ফোন করি আমাকে জনাইবে। ফোন নম্বরটি আউথরে কই রাখুছু 06752297758। ফোন করিবার সময় প্রত্যেক সোমবার দিন তিনটার চারিটা মধ্যে সভিঙ্কর মঙ্গল কামনা করে মু আপনার।